0: কর্মঠ জীবন যাপন করতু শান্তি রুহতু আকাশবাণী পুরী শ্রোতাবন্ধু কার্যক্রম আরম্ভ করছু সকাল খবর প্রথমে শুণতু হিন্দি সংবাদ আকাশবাণী দিল্লি
1: নমস্কার আকাশবাণী সমাচার কে সাথ মে নবীন সক্সেনা।

0: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুচ্ছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর শুণন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি মোহাম্মদ রফিক।
1: মহরম হিজরি সনর প্রথম মাসর নাম। হিজরি সনর শুভারম্ভ হুয়ে যেদিন হজরত মোহাম্মদ নিজের জন্মস্থান মক্কা নগরী ছাড়ি মদিনা শহরকু চালি যাইছিলে। মদিনা শহরের সেদিন আনন্দ উল্লাস খেলি যাইছিলা। মক্কার এই প্রস্থান বা হিজরতরু হিজরি সনর আরম্ভ। কিন্তু হিজরি একষট্টি সনর আরম্ভরে এক দুঃখদ ঘটনা যোগু মহরম পর্বর আরম্ভ ও প্রথম দশ দিন শোক পালন করা যায়। ইসলামর সিহা ও সুন্নি দুই সম্প্রদায় এ পালন করুলে মধ্যে সিহা সম্প্রদায় এই পর্বের অধিক শোক বিভোর হয়ে আজির ইরাক দেশের কর্বলা নামক স্থানের দামস্কর খলিফা এজিদর বিরাট সৈন্যবাহিনী সহিত মহাপুরুষ মহম্মদ নাতি ইমাম হুসেন ও তাঁর শহে পঁচিশ জন সহচরঙ্কর যুদ্ধ হয়েছিল এই মহরম মাসর প্রথম সপ্তাহে। কর্বলা যুদ্ধ হয়েছিল এজিদর পিতা মাওয়ার অন্যায় ভাবে চুক্তিভঙ্গ করে পুত্র এজিদকু খলিফা বা রাষ্ট্রর মুখ্য ভাবে মনোনীত করে হুসেনকু তাঙ্কর প্রাপ্যর বঞ্চিত করিবার। এজিদ থিলা এক নষ্ট চরিত্র ব্যক্তি, মুষ্টিময় ধনী, লম্পট ও শক্তিশালী ব্যক্তিঙ্ক সমর্থন পাই নিজকু অতি শক্তিশালী মনে করে ইমাম হুসেনকু নিজের আনুগত্য স্বীকার করিবাকু বাধ্য করিপারিও বলি মনে করিথিলা। কিন্তু চতুর্থ খলিফা হযরত আলী ও বিবি ফাতেমাঙ্ক দ্বারা লালিত পালিত এবং পিতামহ মহাপুরুষ মহম্মদ আদর্শর প্রতীক ইমাম হুসেনঙ্ক সমর্থন পাইবার এজিদ অসমর্থ হেলা পরে যেকোনসি উপায়ে তাঙ্কু মৃত্যুদণ্ড দেওয়া পাই বা হত্যা করিবা পাই স্থির কলা। ছদ্মবেশরে কেতেক হত্যাকারীঙ্কু হুসেন রহুতবা মক্কা নগরীকু পঠাগলা যেপরি পবিত্র হজ ব্রত সময়রে হুসেনকু হত্যা করা যাইপারিব। এহা জানিপারি ইমাম হুসেন হজ ব্রতর দুই দিন পূর্বরু মক্কা পরিত্যাগ করে কুফা নামক শহর আড়কু নিজ পরিবার ও অনুচরঙ্ক সহিত প্রস্থান কলে। আসন্ন বিপদর আশঙ্কায় ইমাম হুসেন কুফা নযাই ইউফ্রেটস নদী কূলের কর্বলার মরুপ্রান্তর অভিমুখে নিজের গতিপথ পরিবর্তন কলে। কিন্তু এজিদর সেনাধ্যক্ষ হুর তাঙ্কু নদী তট আড়কু নযিবাকু বাধ্য কলা। ইয়া পূর্বরু হুর নিজের সৈন্য ও অশ্বমানকর তৃষা নিবারণকর ছলনা করে ইমাম হুসেনকর নিকটে গচ্ছিত থিবা সমস্ত জল শেষ করাই দেইথিলা। যুদ্ধ অবিসম্ভাবী, তথাপি শান্তি পাই ইমাম হুসেন সন্ধি প্রস্তাব দেলে। সন্ধির প্রস্তাব এপরি আকর্ষণীয় থিলা যে এজিদর প্রধান সেনাপতি উমর সাদ কু স্বীকার করিবাকু পড়িথিলা যে হুসেন প্রকৃতরে শান্তি প্রিয়। কিন্তু এজিদর উদ্দেশ্য থিলা ভিন্ন, আনুগত্য স্বীকার বা মৃত্যু এ দুইটির গোটিয়ে বাছিয়া পাই ইমাম হুসেনকু কোহাগলা। এক ঘৃণ্য ও লাঞ্ছিত জীবন অপেক্ষা মৃত্যু শেষকর ভাবি হুসেন নিজের ইচ্ছা বিরুদ্ধে যুদ্ধ করিয়া বাধ্য হয়েছিলেন। জল বিনা হুসেনক পক্ষ পরস্পর জিভকু চাটি চাটি এপরিকি দেহরু নির্গত ঝাড়কু গামুছারু চিপুড়ি চিপুড়ি যৎসামান্য পিপাসা মেটাউলে। সেনাধ্যক্ষ হুর তাঁকর এই অবস্থা দেখি মনকু মন কহি উঠিলা, হে হুসেন, তুমি তোমার পিতা আলী ও পিতামহ হজরত মহম্মদঙ্ক পরি বিপদরে মধ্য দৃঢ়চিত্ত ও উদার। যুদ্ধ এড়াইবাকু নদীতট পরিত্যাগ করি এ বালুকা প্রান্তরকু শিবির উঠাই আনিল। ইচ্ছা করিলে শত্রু সৈন্যকু তুমি সেতবে পরাস্ত করে পারিথান্ত, এপরিকি দেশান্তর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। মহরম মাসর আট তারিখ হুর নিজের পুত্র সহ হুসেনক শিবিরক আসি তরবারি হুসেনক পাদ তলে থইদেই এজিদ বিরুদ্ধে যুদ্ধ করিবাক প্রতিজ্ঞা কলে। সমস্ত একত্র প্রার্থনা করিবা পরে হুসেন প্রস্তাব দেলে যেহেতু এজিদ তাঁকর মৃত্যু চাহেঁ তাঁক অন্যমানে নিজ নিজ জীবন বিপন্ন করিবে কাহিঁ, যাহার ইচ্ছা সে অন্ধকারে তাঁকর পক্ষ ত্যাগ করু। মহরম ন তারিখ যুদ্ধ আরম্ভ হল। বিরাট সৈন্যবাহিনী তুলনায় এই মুষ্টিময় হুসেনক অনুচর শত্রুর আক্রমণকু প্রতিহত কলে। শহে পঁচিশ জনক মধ্যরু তেপন জন হুসেন অনুচর শহীদ হলে। সংখ্যাগরিষ্ঠ সৈন্য দ্বারা হুসেনকু পরাজয় করা যাই পারে না এ ধারণা এজিদঙ্ক সেনাপতিঙ্কর দৃঢ় হল। এরপরে নিয়ম ও প্রচলিত প্রথা অনুসারে একক যুদ্ধ হবার কথা জন জন মধ্যে, কিন্তু শত্রুপক্ষে নিয়ম ভাঙ্গি সমস্ত সৈন্যবাহিনী হুসেনক তুষার্থ ক্ষুধার্থ বেসামরিক অনুচর মানক উপরে আক্রমণ করিবাকু আদেশ দেলে। হুসেন কিন্তু যুদ্ধর নিয়ম ন ভাঙ্গি একক যুদ্ধে লিপ্ত রহিলে। অপ্রাপ্ত বয়স্ক ভ্রাতুষ্পুত্র খালিদ ও মহম্মদ জন জন হয়ে শহীদ হলে। সমস্ত অনুচর শহীদ হওয়া পরে শেষে পড়া হুসেনক পাড়ি। বীর দর্পরে যুদ্ধ করে নদী তটে পৌঁছি আঞ্জুলার পা উঠাই পিইবা সময় কহি উঠিলে, যে জল পাই মোর অনুচর মানে পিপাসা ক্লিষ্ট হয়েছেন মু তাহা স্পর্শ করিবি কিপর। ইহা কই শত শত শত্রু সৈন্যক বিনাশ কলে। তৃষিত জ্ঞাতি কুটুম্বক মৃত্যুরে জর্জরিত ভারাক্রান্ত এই পুরুষ সিংহ নিজ শরীরের পঁচস্তরটি অশি জনিত আঘাত বহন করে অশ্বপৃষ্ঠর অবতরণ করে প্রার্থনারত থিবা সময়রে অর্থলোভী সিমর নামের জনে সৈনিকর খড়গ তাঙ্কর শির স্কন্ধচ্যুত কলা। হুসেন

0: অর্গান বা যন্ত্র রয়েছে। উদাহরণস্বরূপ লিভার বা যকৃত, ব্রুকক বা কিডনি, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, প্লিহা বা স্প্লিন, লিম্ফ নোড, বিভিন্ন রক্তশিরা তথা জননেন্দ্রীয় বিভিন্ন অংশ মধ্যে রয়েছে। এই সমস্ত অংশ বিশেষ পেট ভিতরে এভাবে ভাবে সজা হয়ে রয়েছে যে পেটকে এক বিরাট কারখানা সহ তুলনা করা যাই পারে। তবে পেটর ঘা অর্থ কহিলে সাধারণত আমি খাদ্য নড়ি ভিতর ঘা, পাকস্থলী ঘা বা পেপটিক অলসর, ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র ঘা যথা স্মল ইন্টেস্টাইনাল অলসর ও কলোনিং অলসর বলে বুঝু। বেড়ে বেড়ে মলদ্বার ভিতরে মধ্যে ঘা হুয়ে। এই সমস্ত ঘা ভিতরে সাধারণত পাকস্থলী ঘাড়ে বেশি লোক আক্রান্ত হুঁতি। ছোট ছোট পিলামানক টাইফয়েড জ্বর বা টিউবারক্লোসিস ইত্যাদি হলে ক্ষুদ্রান্তরে ঘা বা স্মল ইন্টেস্টাইনাল অলসর হইথায়। বয়স ব্যক্তি মানকর সাধারণত লার্জ ইন্টেস্টিন বা রেক্টমরে ঘা হুয়ে। এহাকু কলোনিক অলসর বা রেক্টাল অলসর কোয়া যায়। তবে বয়স বা লিঙ্গ নির্বিশেষে পাকস্থলীয় ঘা সাধারণত বেশি লোক আক্রান্ত হুঁতি। পাকস্থলীয় ঘা হবার বিভিন্ন কারণ রয়েছে। তিনটি মুখ্য কারণ হল হেলিকোব্যাক্টর পাইলোরি, বিভিন্ন প্রকার পেনকিলা সেবন ও জলিঞ্জা এলিসন সিন্ড্রোম। 1984 অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক মানে এই হেলিকোব্যাক্টর পাইলোরি জীবাণুকে আবিষ্কার করেছিলেন ও গবেষণা মাধ্যমে সে জাঁপারে যে এই জীবাণু পেটরে ঘা সৃষ্টি করে। এব্যতীত বিভিন্ন প্রকার পেনকিলা সেবন কলে পেট ভিতরে অম্লক্ষণ বড়ি যায় ও ঘা সৃষ্টি করে। ইসোফেগাসে ঘা হওয়ার কারণ কিন্তু অলগা। বেড়ে বেড়ে ছোট ছোট পিলা মানে বা বয়স ব্যক্তি মানে অসাবধানতা বশত হেউ বা দুর্ঘটনা হেউ বা কোনসি মন্দ উদ্দেশ্য রাখি ফিনাইল বা সালফুরিক এসিড বা হাইড্রোক্লোরিক এসিড ইত্যাদি পি দিয়ন্তি। এহা পিবা দ্বারা ইসোফেগাস বা স্টোমাক এবং ক্ষুদ্রান্ত ভিতরে এসিড বা আলকালি জনিত ঘা সৃষ্টি হুয়ে। এহাকু কুয়ন্তি করোসিভ আলসর। এহা ব্যতীত ক্যান্সার বা কর্কট রোগ হলে পেটর যেকোনসি অংশের মধ্যে ঘা হইপারে, যথা ইসোফেজাল ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার ইত্যাদি। এই কর্কট রোগ পুনি খাদ্য নড়ির যাই দূরস্থানে যথা লিভর, ফুসফুস ও মস্তিষ্কের মধ্যে ঘা সৃষ্টি করে। বর্তমান প্রশ্ন উঠে এই ঘা লক্ষণ কন। পেটরে ঘা হলে সাধারণত ভোক লাগে না, পেট ব্যথা হুয়ে, বাঁতি হুয়ে, রক্ত বাঁতি বা কলাঝাড়া হুয়ে। আর ক্যান্সার রোগ হলে শরীর বিভিন্ন অংশ এই রোগ দ্বারা আক্রান্ত হয়ে মানুষকে মৃত্যু মুখে পকাই দিয়ে। এই রোগ জানিবার এক সহজ বাট হচ্ছে এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি। এহা এক যন্ত্র যা মাধ্যমে আপনার রোগ জাঁপারে ও চিকিৎসা মধ্যে করেপারে। এন্ডোস্কোপি মাধ্যমে সেই ঘাড় বিভিন্ন অংশকু নেই মাইক্রোস্কোপরে মধ্যে হিস্টোলোজিক্যাল এক্সামিনেশন করেপারে। এই সমস্ত সুবিধা শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিকাল কলেজে নূতন ভাবে খোলা যাই হেপাটোলোজি বা লিভর বা যকৃত রোগ বিভাগ রয়েছে। প্রতিকার ভাবে কোহাই পারে আপন খাদ্যপেয়ের নিয়মতা আপনার রক্ষা করবে। নিরামিষ খাদ্য শরীর পক্ষে সুপাচ্য, আমিষ খাদ্য সেবন দ্বারা সাধারণত কর্কট রোগ বা ক্যান্সার রোগের প্রাদুর্ভাব বেশি ভালো হুয়ে। তবে ক্যান্সার ঘাড় চিকিৎসা সাধারণত কষ্টকর ও ব্যয়বহুল।
1: শেষ হলো আমার স্বাস্থ্য। আজি এথিরে শুনুথিলে পেটরে ঘা হেবার কারণ ও প্রতিকার আলোচনা করিথিলে ডাক্তার উমেশ চন্দ্র পাত্র। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটর তথা 972 কিলোহার্জ যোগে। সময় বর্তমান সকাল 7:15। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি চন্দন ঘোষ। মুখ্য সংবাদ। বিপর্যয় সময়ে এক আত্মনির্ভর দেশ অর্থনৈতিক স্থিরতা বজায় রাখা দিগরে অধিক সক্ষম কহিলে রাষ্ট্রপতি। নিশাদ্রব্য সমন্বয় কেন্দ্রর 10ম সর্বোচ্চ স্তরীয় বৈঠকরে আজি অধ্যক্ষতা করিবে স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিম এশিয়া বিবাদজনিত আর্থিক প্রভাব সত্ত্বে ভারত বিশ্বস্তরের অর্থনৈতিক অভিবৃদ্ধির এক প্রমুখ মার্গদর্শক বলে IMF মতব্যক্ত। ভেনজুয়েলা ভূকম্পজনিত মৃত্যু সংখ্যা 188 বৃদ্ধি। এবং ভারত আয়ারল্যান্ড প্রথম টি-20 আন্তর্জাতিক ক্রিকেট

ক্রিকেট ম্যাচ আজই খেলা যাব বেলফাস্টে। বিপর্যয় সময়ের এক আত্মনির্ভর দেশ অর্থনৈতিক স্থিরতা বজায় রাখা দিগরে অধিক সক্ষম বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মতব্যক্ত করেছেন। গতকাল নয়াদিল্লিস্থিত রাষ্ট্রপতি ভবনে 2023 ও 2024 ব্যাচ্র সামরিক ইঞ্জিনিয়রিং সেবার তালিম নেওয়া অধিকারী মানুষ সম্বোধন করে সে রাষ্ট্রপতি কহিছেন, আত্মনির্ভরতা বর্তমান রাষ্ট্রগুড়িক লাগি এক রণনৈতিক আবশ্যকতার পরিণত হয়েছে। আত্মনির্ভর দেশ বিপর্যয় সময়ের মধ্যে বিকাশমূলক কার্য উপরে প্রাধান্য দিয়ে পদক্ষেপ নেই থাকে। অপরেশন সিন্দুর সময়ের অধিক স্পষ্ট হয়েছে বলে সে মতব্যক্ত করেছেন। শ্রীমতী মুর্মু অপরেশন সিন্দুর সময়ের ভারতের স্বদেশী জ্ঞানকৌশলের নির্মিত প্রতিরক্ষা ক্ষমতা, আধুনিক জ্ঞানকৌশল তথা ঘরোই শিল্প ভিত্তিভূমিগুড়িকর কার্যক্ষমতার সঠিক প্রস্তুতি ও রণনৈতিক সময়োপযোগী পদক্ষেপ উপরে আলোকপাত করেছেন। রাষ্ট্রপতি কহিছেন, সামরিক ইঞ্জিনিয়রিং সেবার অধিকারী দেশের প্রতিরক্ষা ভিত্তিভূমির মেরুদণ্ডক অধিক সশক্ত করিবার সহায়ক হয়ে থাকে। এই অধিকারী মানক দক্ষতা, উৎসর্গীকৃত সেবা তথা কঠিন পরিশ্রম মাধ্যমে সমগ্র সেনাবাহিনী দেশক উপযুক্ত সুরক্ষা দেবার সক্ষম হয়ে থাকে বলে সে কহিছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নয়াদিল্লিরে নিশাদ্রব্য সমন্বয় কেন্দ্রর দশম সর্বোচ্চ স্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করবে। এ সম্পর্কের সূচনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কহিছে, দেশব্যাপী নিশাদ্রব্য চালাণ তথা বেআইন কারবার বিরুদ্ধে লড়াইকে অধিক সশক্ত করা সহ এদিকরে নেওয়া পদক্ষেপগুলিকর সমীক্ষা করা লাগি এই বৈঠক আয়োজিত হচ্ছে। নিশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো পক্ষর আয়োজিত এই বৈঠকের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়, রাজ্য সরকার এবং নিশা আইন প্রবর্তন সংস্থাগুলিক একত্রিত হয়ে এই প্রসঙ্গে আলোচনা করবে। এই অবসরের স্বরাষ্ট্রমন্ত্রী আসন্তা তিন বর্ষ লাগি নিশাদ্রব্য নিয়ন্ত্রণ সম্পর্কিত ভিজন ডকুমেন্ট উন্মোচন করবে। এই ক্ষেত্রে সম্পৃক্ত বিভিন্ন পক্ষঙ্ক সহিত বিস্তৃত আলোচনা করা যাই এই ভিজন ডকুমেন্ট প্রস্তুত করা যাইছি। চাহিদা ও যোগাণ হ্রাস এবং পুনর্বাস উপরে অধিক ধ্যান দিয়ে নিশাদ্রব্য কারবারক কিভাবে নিয়ন্ত্রণ করা যাই পারিব সেথিলাগি এই ডকুমেন্টরে রোডম্যাপ প্রস্তুত হয়েছে। এই অবসরে স্বরাষ্ট্রমন্ত্রী এনসিবির 2025 বর্ষ লাগি বার্ষিক রিপোর্ট উন্মোচন করা সহ জম্মু ও গুয়াহাটি লাগি নবনির্মিত এনসিবি ক্ষেত্রীয় কার্যালয়কে উদ্ঘাটন করবে। এতদ্ব্যতীত শ্রী শাহা এক অনলাইন পাক্ষিক অভিযানর শুভারম্ভ করবে, যাহা অধীনরে দেশব্যাপী জবত হয়েছিবা প্রায় 6,000 কোটি টাকা মূল্যর 2,00,000 কিলোগ্রামর ঊর্ধ্ব নিশাদ্রব্যগুড়ি আইন অনুযায়ী নষ্ট করা যাব। নিশাদ্রব্য কারবার প্রতি কেন্দ্র সরকারক শূন্য সহনশীলতা নীতির দৃঢ় কার্যকারিতা তথা এক নিশামুক্ত ভারত গঠন উদ্দেশ্যে এই বৈঠক আয়োজন করা যাইছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কহিছে। ইরান বিবাদ এবং শক্তি ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অর্থনৈতিক প্রভাব সত্ত্বে ভারত বিশ্বস্তরের অর্থনৈতিক অভিবৃদ্ধির এক প্রমুখ মার্গদর্শক বলে আন্তর্জাতিক মুদ্রা পাণ্ঠি IMF কহিছে। গতকাল IMF পক্ষ করা নিয়মিত সাংবাদিক সম্মেলনের এর যোগাযোগ বিভাগের নির্দেশক জুলি কোজাক এই মতব্যক্ত করেছেন। সে কহিছেন, বাহ্য প্রতিবন্ধক সত্ত্বে ভারতের অর্থনীতি স্থির রয়েছে এবং ঘরোই চাহিদা মধ্য সমান্তরভাবে বজায় রয়েছে। 2026-27 আর্থিক বর্ষে ভারতের অর্থনীতি 6.5% বৃদ্ধি পাইব বলে IMF আকলন করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধবিরতি সহিত হরমুজ প্রণালীকে পুনঃ খোলাযা দিগরে নেওয়া পদক্ষেপ যোগ বিশ্বস্তরের অর্থনীতি উপরে এক সকারাৎমক প্রভাব পড়ব বলে IMF আশাব্যক্ত করেছে। আপনার সম্বাদ শুণুচার আকাশবাণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তকালিঠার তিনদিনিয়া সেসেলস গস্ত করবে। এই অবসরের শ্রী মোদি সেসেলসর জাতীয় দিবসর সুবর্ণ জয়ন্তী পূর্তি উৎসবের সম্মানীয় অতিথি ভাবে যোগ দেবে। প্রধানমন্ত্রী 2015 সেসেলস গস্ত করে প্রধানমন্ত্রী গস্ত সম্পর্কের বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় পক্ষ জারি এক বিবৃতিতে কুহযাই, সেসেলসর সুবর্ণ জয়ন্তী পালন মহোৎসবের দুইটি ভারতীয় নৌজাহাজ সমেত প্রতিরক্ষা বাহিনীর এক কন্টিজেন্ট যোগ দেব। গস্ত অবসরের প্রধানমন্ত্রী শ্রী মোদি সেসেলসর রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনিঙ্ক সহিত বৈঠক করবে। উভয় নেতাক মধ্যে পারস্পরিক স্বার্থ সম্বলিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গ সমেত দ্বিপাক্ষিক সহযোগ সম্পর্কর বিভিন্ন দিগরে আলোচনা হব। প্রধানমন্ত্রী সেসেলসর জাতীয় আসেম্বলির উদ্বোধন দেওয়া সহ সেঠারে রুবা ভারতীয় সহ ভাব বিনিময় করবে। আজ দেশব্যাপী আসুরায়ে মহরম শ্রদ্ধার সহ পালন করা যাচ্ছে।
ଏହି ଦିନଟି ପ୍ରଫେଟ୍ ମହମ୍ମଦଙ୍କ ନାତି ହଜରତ ଇମାମ ହୁସେନ ଓ ତାଙ୍କ ସାଥୀମାନେ ସତ୍ୟ

0: ধর্ম ও ন্যায়কে বজায় রাখিবা লাগি নিজ জীবন উৎসর্গ করিথিবা ঘটনাকু স্মরণ করাইথায়। এই অবসরে তাজিয়া শোভাযাত্রা বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হব। ভেনজুয়েলা ভূকম্পরে মৃত্যু সংখ্যা 188 কু বৃদ্ধি পাইছে বলে জাতীয় আসেম্বলির সভাপতি জর্জ রোড্রিগিস ঘোষণা করেছেন। এসহ আহতঙ্ক সংখ্যা 1520 কু বৃদ্ধি পাইথিবা বেলে 200 জন ভগ্নাবশেষ তলে রহি যাইথিবা সে কহিছন্তি। শ্রী রোড্রিগিস কহিছন্তি লগাতার ভাবে অনুভূত হইথিবা ভূকম্পর তীব্রতা 7.2 এবং 7.5 থিলা। এথিরে 2927 পরিবার নিজের বাসগৃহ হরাইছন্তি। গত শতাব্দীর অধিক সময় মধ্যে হইথিবা ভূকম্পগুড়িক ভিতরে এহা সবুঠারো শক্তিশালী বলে আকলন করা যাইছি। পরিস্থিতিকে দৃষ্টি রাখি রাষ্ট্রপতি রোড্রিগেস সেঠারে জরুরীকালীন পরিস্থিতি ঘোষণা করেছেন। জাতি উদ্দেশ্যে সম্বোধন করে শ্রী রোড্রিগেস পরবর্তী নির্দেশ পর্যন্ত সমস্ত প্রকার অণ অত্যাবশ্যক সেবাগুড়ি বাতিল করেছেন। ভারত পক্ষ সমস্ত প্রকার আবশ্যক সহায়তা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রপতি রোড্রিগেস প্রধানমন্ত্রী শ্রী মোদী সহায়তাপূর্ণ বার্তা পাই প্রশংসা করেছেন। এই আহ্বানপূর্ণ সময় মধ্যে ভারত ও ভেনজুয়েলা মধ্যে লোকসম্পর্ক সহযোগর ভাবনা উপরে পরিবেষ্টিত বলে রাষ্ট্রপতি রোড্রিগেস কহেছেন। সরকার পাসপোর্ট আবেদন লাগি শুল্ক বৃদ্ধি করেছেন। এদ্বারা 36 পৃষ্ঠার নূতন পাসপোর্ট কিংবা পাসপোর্ট পুনঃপ্রদান পাই এণিকি 2500 টাকা দেওয়া পড়ব। পাসপোর্ট সংশোধন নিয়ম 2026 অধীনে করা যাই এই নিষ্পত্তি আসন্তা মাস 1 তারিখর কার্যকরী করা। এ সম্পর্কের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কিন্তু নূতন নিয়ম অনুযায়ী তৎকাল অধীনে এক নূতন পাসপোর্ট কিংবা পাসপোর্ট পুনঃপ্রদান লাগি 5000 টাকা দেওয়া পড়ব। সেইভাবে 60 পৃষ্ঠার সাধারণ পাসপোর্ট কিংবা এর পুনঃপ্রদান লাগি 3500 টাকা এবং তৎকাল অধীনে এগি 6000 টাকা এণিকি দেওয়া পড়ব। বর্তমান 36 পৃষ্ঠার পাসপোর্ট লাগি 1500 টাকা এবং 60 পৃষ্ঠার পাসপোর্ট 2000 টাকা দেওয়া পড়ছে। ভারত আয়ারল্যান্ড প্রথম টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ বেলফাস্টে খেলা যাব। ভারতীয় সময় সন্ধ্যা 6টায় এই ম্যাচ আরম্ভ হব। আসন্তা রবিবার দিন ভারত আয়ারল্যান্ড বিপক্ষে দ্বিতীয় তথা চূড়ান্ত টি-20 ম্যাচ খেলিব। এরপরে শ্রেয়স আয়ারঙ্ক নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড গস্ত করবে। সেঠার 5 ম্যাচ বিশিষ্ট টি-20 আন্তর্জাতিক সিরিজ খেলা যাব। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকপ টুর্নামেন্টর গ্রুপ এ রে এক ম্যাচে ভারত বাংলাদেশকে 5 উইকেটে পরাস্ত করেছে। ইংল্যান্ডর মঞ্চেস্টরঠারে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ টস জিতিবা পরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরে 8 উইকেট হরাই 136 রন করেছিল। 137 রন বিজয় লক্ষ্যের পিছা করে ভারত 16 ওভর ও 5টি বলে 5 উইকেট হরাই আবশ্যক রন সংগ্রহ করেছিল। ভারত পক্ষ শেফালি বর্মা 34টি বলু 53 রন করা সহ প্লেয়ার অফ দ ম্যাচ বিবেচিত হয়েছেন। গ্রুপ এ র অন্য এক ম্যাচে দক্ষিণ আফ্রিকা নেদরল্যান্ডসকে 88 রনরে পরাস্ত করেছে। ফিফা বিশ্বকপে গতকাল গ্রুপ ই র এক ম্যাচে আইভরি কোস্ট কিউরাকাওকে 2-0 গোলে পরাস্ত করেছে। অন্য এক ম্যাচে ইকুয়েডর জার্মানিকে 2-1 গোলে পরাস্ত করেছিবা বেলে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া বিপক্ষে 1-0 গোলে বিজয়ী হয়েছে। ইউএস ওপন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের 3 জন খেলাড়ি সিঙ্গলস প্রি কোয়ার্টার ফাইনাল পর্যায়ে উন্নীত হয়েছেন। মহিলা সিঙ্গলস বর্গরে তানভি শর্মা জার্মানর ইউভানি লিঙ্কু 23-21 ও 21-16 সেটে এবং দেবিকা সিহাগ পেরুর লুসিয়া কাস্টিলোঙ্কু 21-14 সেটে পরাস্ত করেছেন। অন্যপক্ষে পুরুষ সিঙ্গলস বর্গরে কিদাম্বি শ্রীকান্ত এস দয়ানন্দকু 21-14 21-12 পরাস্ত করেছেন। মুখ্য সম্বাদগুলিক পুণি থরে বিপর্যয় সময়ে এক আত্মনির্ভর দেশ অর্থনৈতিক স্থিরতা বজায় রাখা দিগরে অধিক সক্ষম কহিলে রাষ্ট্রপতি। নিশাদ্রব্য সমন্বয় কেন্দ্রর দশম সর্বোচ্চ স্তরীয় বৈঠকের আজ অধ্যক্ষতা করবে স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ভারত আয়ারল্যান্ড প্রথম টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ খেলা যাব বেলফাস্টে। সংবাদ শেষ হলো।
1: আপনার শুণুছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রর আম কার্যক্রম। স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 7:25। বর্তমান প্রচার করুছু পুরী পরিক্রমা। উপস্থাপনার অছন্তি রাজশ্রী সাহু।

শ্রোতা বন্ধু নমস্কার, সুপ্রভাত। আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত পুরী পরিক্রমা কার্যক্রমের আউ এক নূয় অধ্যায়ক আপনার স্বাগত। উপস্থাপনার রাজশ্রী সাহু। কার্যক্রম আরম্ভ করা পূর্ব চলন্ত শুনে নেওয়া এই সুন্দর শ্লোকটি।

0: ଆକାଶବାଣୀ କଟକ।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য।

শ্রোতা বন্ধু, আমি সমস্ত খুব ভালোভাবে জাঁচ যে জন্ম এবং মৃত্যু কাহার হাতের নথায়। হলে ভগবান সৃষ্টি আমি যে এই সুন্দর জীবনটিকে পাইছু, এ মধুময় করে পারিবা, জীবন বঞ্চার কলা আপনাই পারিবা, তাহলে বন্ধু আপনার সবুলে জীবনর প্রতিটি মুহূর্তকে উপভোগ করতু, খুশি রহবা সহ সমস্ত মুহে হস খেলা চেষ্টা করতু। এসে কার্যক্রমর প্রথম গীতটি আসুন শুনে নেওয়া দিলবালি কথাচিত্রর যুগলকণ্ঠ গীত গাইছেন

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত হিন্দি কথাচিত্র গীতকু আমি এইটি রকুছু। পুঁ কেতোটি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত আপনার নিয়ে আসবু শ্রীক্ষেত্র সুরভী কার্যক্রমের পূর্বাহ্ন 10টায়। আমার পরবর্তী কার্যক্রম আপনার শুনেপারে আকাশবাণী বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্রর এই কিছু সময় মধ্যে।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, আকাশবাণী পুরী কেন্দ্রর আমি আপনার যুবসাথী স্বাগত করুছু যুববাণীর প্রতিবিম্ব কার্যক্রমের এক নূতন অধ্যায়ক সাথে অছু আমি আপনার যুবসাথী মু অঙ্কিতা
1: আউ মু ক্ষণপ্রভা।
0: শ্রোতা বন্ধু, আজ আমি কথা হওয়া এক এমিতি বিষয়ে যা কেবল জনে ব্যক্তির জীবনকু নুহে পরিবার সমাজ ও আগামী পিঢ়িকু মধ্যে প্রভাবিত করুচি। আউ বিষয়টি হচ্ছে নিশা দ্রব্যর দুরুপযোগ ও অবৈধ চোরাচালাণ বিরোধী সচেতনতা।
1: হ্যাঁ যুববন্ধু, প্রতিবর্ষ 26 জুন কু আন্তর্জাতীয় নিশাদ্রব্য দুরুপযোগ ও অবৈধ চোরাচালাণ বিরোধী দিবস ভাবে পালন করা যায়। আজ দিনর মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিশার কুপ্রভাব বিষয়ে লোককে সচেতন করা, তাহা সহ এই অবৈধ ব্যবসায়ক রোকিবা।
0: শ্রোতাবন্ধু, নিশা এক এমিতি জাল যা আরম্ভরে হয়তো মজা কিংবা উৎসুকতা ভাই লাগিপারে, কিন্তু ধীরে ধীরে এহা মানুষের শরীর মন ও ভবিষ্যতকু নষ্ট করে দিয়ে। অনেক যুবক যুবতী ভুল সঙ্গত মানসিক চাপ কিংবা সামাজিক প্রভাবে পড়ে নিশার রাস্তাকু যাই থাকে। নিশা কেবল জনে ব্যক্তির সমস্যা নুহে, এহা পরিবারর খুশিকু মধ্যে ছড়াই নিয়ে আর্থিক সমস্যা বড়ায় এবং অপরাধ বৃদ্ধির এক কারণ মধ্যে হয়ে পারে। বিশেষ করে আমার যুবপিঢ়ি বুঝবাক পড়ব যে নিশা এক শক্তি নুহে, এহা দুর্বলতাকু বড়ায়। নিশা আনন্দ নুহে, এহা জীবনর মূল্যবান সময়কু নষ্ট করে থাকে।
1: নিশা দ্রব্যর অবৈধ চোরা চালাণ এক বিশ্বস্তরীয় সমস্যা। কিছু লোক টঙ্কা পাই এই বেআইন কাজে জড়িত হয়ে অনেক জীবনকু বিপদে পকাই দিয়ে, আউ এই বিপদকু রোকিবাকু পড়িব। আউ এহাকু রোকিবা পাই সরকার, আইন প্রণালী ও সমাজ সমস্তঙ্কর মিলিত প্রয়াস নিহাতি ভাবে আবশ্যক। আচ্ছা অঙ্কিতা, তুমি কো ভাবুছ এই সবুর সমাধান কোন হয়ে পারিব?
0: আরে হ্যাঁ হ্যাঁ, সমাধান বিষয়ে তো নিশ্চিন্ত কহিবি, হলে তা পূর্বর চলো শুনে নবা এই গীতটি।

0: শ্রোতবন্ধু সচেতনতা ভাল সঙ্গতি শিক্ষা ক্রীড়া ও সৃজনশীল কার্যরে যুবপিঢ়ি মানুষ যোড়া হচ্ছে এর মুখ্য পথ। যদি কেউ নিশার অভ্যাসে পড়ছেন তাঁকু ঘৃণা নুহে সহযোগ ও চিকিৎসার আবশ্যকতা রয়েছে। আসন্তু আজির দিনে আমি সমস্তে সংকল্প নেওয়া, নিজে নিশার দূরেই রহবা, অন্য মানুষ সচেতন করা এবং এক সুস্থ ও নিশামুক্ত সমাজ গড়া। এহা কেবল জনে ব্যক্তির জীবন সহিত জড়িত নুহে, বরং এর প্রভাব আম সমাজ, যুবপিঢ়ি, পরিবেশ এবং দেশের অর্থনীতি উপরে মধ্যে পড়ুছে।
1: জানিছ অঙ্কিতা, এই নিশা আমপাই এক পুরোনা সমস্যা, কিন্তু আধুনিক সময়ের এর রূপ জটিল হয়ে পড়ছে। আজি নিশা কেবল গোটি অভ্যাস নুহ, এহা এক বড় সামাজিক, আর্থিক ও আইনগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। নিশা দ্রব্যের অত্যধিক ব্যবহার যোগ মানুষের শারীরিক স্বাস্থ্য মধ্যে ক্ষতি ঘটুচি, তা সহিত তার চিন্তাধারা, ব্যবহার ও সামাজিক সম্পর্ককে মধ্যে প্রভাবিত করেছে। যেতবে এই সব সমস্যা ব্যাপক হুয়ে, সেতবে এর প্রভাব সমগ্র সমাজ উপরে দেখা যাই।
0: সমাজ হচ্ছে মানুষ মানুষের এক সম্পর্কর জাল। জনে ব্যক্তির খারাপ অভ্যাস অনেক সময়ের পরিবার ও সমাজকে প্রভাবিত করে। নিশাদ্রব্য দুরুপযোগ এই সামাজিক গঠনকে মধ্যে দুর্বল করে। প্রথমে এহা পরিবার উপরে প্রভাব পকায়। জনে নিশাসক্ত ব্যক্তি নিজ পরিবার প্রতি দায়িত্ব ভুলি যাই পারন্তি। পরিবারের মানসিক চাপ, আর্থিক সমস্যা ও সম্পর্কের মধ্যে দূরতা সৃষ্টি হয়ে পারে। তেণু অনেক পরিবারের নিশা কারণর আয়ের এক বড় অংশ নিশা কিণবার খরচ হুয়ে, ফলরে শিক্ষা, স্বাস্থ্য ও আবশ্যকীয় খরচপ্রাই সমস্যা দেখা যায়।
1: তুমি ঠিক কহিল অঙ্কিতা, নিশা সহিত অপরাধর সম্পর্ক মধ্যে বড়ি যায়। নিশাপ্রাই টাকার আবশ্যকতা নেই অনেক লোক ভুল রাস্তাকে যাতে, যেমি কহবাকে গেলে চোরি, হিংসা, ঘরোই বিবাদ ভি সমস্যা ধীরে ধীরে বড়ি পড়ে। সমাজের নিরাপত্তার ভাবনা মধ্যে কমি যায়। লোক মানক মধ্যে অবিশ্বাস বড়ি থাকে। এহা সমাজের সামগ্রিক উন্নতি কু ধীর করে দিই, আউ এহা সহিত আম যুবপিঢ়ি উপরে বি অনেক প্রভাব পড়ি থাকে।
0: ক্ষণপ্রভা, এই যুবপিঢ়ি হেউচন্তি আম দেশের ভবিষ্যৎ। যদি যুবপিঢ়ি মানে এই নিশার শিকার হুয়ন্তি, তেবে এহা কেবল তাঙ্কর ব্যক্তিগত জীবনকু নুহে, দেশের ভবিষ্যৎকু মধ্যে প্রভাবিত করে। অনেক যুবক উৎসুকতা, বন্ধুমানক প্রভাব কিংবা মানসিক চাপ যোগ নিশারে জড়িত হইতান্তি। আরম্ভরে এহা এক সাধারণ পরীক্ষা ভলি লাগি পারে, কিন্তু পরে এহা অভ্যাসরে পরিণত হই পারে।
1: নিশা যুবমানক শিক্ষা ও কার্যজীবনকু প্রভাবিত করে। যেমি কহবাকে গেলে ধ্যান তাঙ্কর কমি যায়, নিষ্পতি নেবার ক্ষমতা বি ধীরে ধীরে লোপ পায়, আউ নিজ লক্ষ্য স্তর সে দূরেই যাতে। যুবমানকর স্বপ্ন আউ সম্ভাবনা মধ্যে ধীরে ধীরে প্রভাবিত হই। যে শক্তি দেশ গড়িবার ব্যবহৃত হেউথিলা, সেই শক্তি নিশা কারণর নষ্ট হয়ে যায়, আউ পরিবেশ উপরে মধ্যে তার প্রভাব পড়ি থাকে। নিশা তো কহবাকে গেলে আমাকে মূলরু হি নিপাত করে দিয়ে, কিন্তু এহাকু নিয়ে আম যুববন্ধুঙ্কর কোন মত আছে, নিশা নিবারণ কর্তৃপক্ষঙ্কর কোন মত রয়েছে, এই সব বিষয়ে জানিলে কেমতি হুন্তা?
0: আরে সত্যি বহুতই ভালো হুন্তা। আর সেইপা তো আমার যুবসাথী ভাগ্যশ্রী নিয়েছেন এই উপরে মূল্যবান মতামত। তবে চাল শুনে নেবা কোন রয়েছে মতামত।
2: নমস্কার স্যার, স্বাগত করছো আপনার যুববাণী পরিসরক। স্যার, আমি জানা চাহিবু জনে নিশা সেবন কোন পাইঁ করে বা কেউ পরিস্থিতি তাকে নিশা সেবন করা বাধ্য করে।
3: সাধারণত মানুষ যেতবে মাত্রাধিক ভাবে কোনসি কারণ নিয়ে প্রেসরে রুহে বা টেনশনরে রুহে, সেতবে সে সেই যে টেনশন রু রিলিফ হওয়া পাই কিছু গোটে বাট খোঁজে। তেমন অনেক লোক যে প্রথম রু নিশা কেবে সেবন করে না, সাংসাথী পড়ি হোক কিংবা সেইভাবে প্রেসর সময় যদি কি তাঁকু প্রবর্তায় যে এটা টিকি খাইবে টিকি ভাল লাগিব, সেতবে সে খাই। আউ মুখ্য কারণ হচ্ছে নিশা সেবন করিবার যে সময় আছে, এটা হচ্ছে প্রকৃতির টিনেজ বা যে সময় পিলা মানে স্কুল রে বা কলেজ রে পাঠ পড়ি, যেটা কি আপন মানে সেমানকর যে যেটা আমি কইছু পিয়র প্রেসর বা সাংসাথী মেলে পড়ি কি, যেতবে দুই জন বা তিন জন সাঙ্গ সিগারেট টানুছেন বা কোনসি নিশা সেবন করছেন, যেতবে সেমানে প্রেসর করন্তি সেতবে সে প্রেসর কু কাটিবা বহুত কষ্ট গোটে পিলা। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনার দেখি বিভিন্ন প্রকার

0: ড্রগস অ্যান্ড সাইকোট্রপিক সবস্টান্স মানে এনটিপিএস অ্যাক্ট 1985 ভলি আইন রয়েছে। এই আইন অবৈধ উৎপাদন বিক্রয় চোরাচালাণ ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে। সরকারঙ্ক দ্বারা নিশামুক্তি কেন্দ্র পরামর্শ সেবা ও পুনর্বাস কার্যক্রম মধ্যে চালু রয়েছে, যা নিশা ছাড়বাকে চাহুথিবা লোককে সহায়তা করে। আউ এই নিশাঠারু আমি কিপরি দূরে রহিবা তা প্রতি আইন ও সমাজের মধ্যে এক বড় দায়িত্ব রয়েছে। যেমিতিকি অবৈধ চোরাচালাণকে রোকিবা পাই আইনর প্রয়োগ নিহতি আবশ্যক, কিন্তু সমাজের সহযোগ বিনা এহা সম্পূর্ণ সফল হয়ে পারিব না। যদি কোনসি স্থানের অবৈধ নিশা ব্যবসায় চালুচি, তবে লোকমানে সচেতন হয়ে আইনগত সহায়তা নেওয়া উচিত।
1: অঙ্কিতা, আম জীবনে তো অনেক সমস্যা আসিপারে, বিফলতা আসিপারে ও চাপ মধ্য, কিন্তু এর সমাধান নিশা নুহে। আম সমস্ত অনেক স্বপ্ন রয়েছে, আম পরিবারের আশা ও সমাজের ভবিষ্যৎ সবকিছি আম উপরে নির্ভর করে। সেইপাই তো যুববন্ধু, ভালো সাঙ্গ বাছিবা নিহাতি রূপে দরকার, নিজ লক্ষ্য উপরে ধ্যান দেওয়া দরকার, স্বাস্থ্যকর জীবনশৈলীকে অনুসরণ করা দরকার।
0: খালি সেতিকি নুহে শ্রোতা বন্ধু, নিশা বিরোধী লড়াই কেবল গোটিয়ে দিনের অভিযান নুহে, এহা প্রতিদিনের এক দায়িত্ব। আমার এক ছোট সচেতনতা গোটিয়ে জীবনকে বঞ্চাই পারে, আমার গোটিয়ে সঠিক নিষ্পত্তি গোটিয়ে পরিবারের খুশি ফেরাই আনিপারে। তবে আসন্তু আমি সমস্তে কহিবা,
2: নিশা নুহে নুয়া আশাকে বাছিবা, অন্ধকার নুহে জীবনর আলোককে আলিঙ্গন করিবা।
0: তবে শ্রোতা বন্ধু, আপনার সহ কথা হয়ে দেখুন না, কেতবে আসি আমি কার্যক্রমের অন্তিম অধ্যায়ে পৌঁছি সারল, তবে সময় তো ইশারা কলা, আপনার আমি বিদায় নেওয়া হব। আশা করছু আজর কার্যক্রমটি আপনার বেশ ভাল লাগি, তবে সে বিষয়ে আপনার মূল্যবান মতামত আমি চিঠি মাধ্যমে দেওয়া বিলকুল ভুলবে। তবে আমি চিঠি লিখবার ঠিকাটি হচ্ছে যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
1: যুববন্ধু, আপনার নিজের বহুমূল্য মতামত আমাকে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পঠাই পারে। এটি নিমন্তে আমার ফোন নম্বরটি লিখি রাখুন, আমার ফোন নম্বরটি হচ্ছে 9437037892।
0: যুববাণী ও আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম আপনার ফোন মাধ্যমে লাইভ শুনবা পাই এবে হি ডাউনলোড করে নিয়ন্তু নিউজন এআইআর অ্যাপ।
1: তাহলে আজর কার্যক্রমর বিদায় নেউচু, আমি আপনার যুবসাথী মুখ্যণপ্রভা
0: আর মু অঙ্কিতা
1: রহুচু।
0: নমস্কার, জয় ভারত।

0: বুদ্ধু, নোয়াখালি যাবার মৌকা? ওয়াও, বাপাঙ্কু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
2: কোন? এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেলস র ভুল ইউজ করি পারন্তি।
0: ও।
1: তু বুঝি গলু না? রিল্যাক্স।
0: কিন্তু কার জিতি যাইছিলে? বাপা হোমওয়ার্ক করাই নো থানতে।
2: আরবিআই কহে স্মার্ট বনো, কুল রহ।
1: জে জে এটা কো প্ল্যান?
3: ট্যাঞ্জেরিন বহুত মিঠা ভাঙ্গিবনি হেলা। ফ্রি ফরেন ট্রিপ ক্লিক অন দা লিংক এবে করুছি।
1: জে জে রহ, লিংক রে ক্লিক করো নাহি।
3: কাহি কি?
1: এইটা এসএমএস স্ক্যাম। ক্লিক করিবো তো তোমার ব্যাংক ডিটেলস হেবো চোরি।
3: ওহ থ্যাঙ্কস গপু, বঞ্চেই দেলু। এই নে তোর বুদ্ধিমত্তার ফল।
2: আরবিআই কহে স্মার্ট বনো, কুল রহ।

শ্রোতা বন্ধু গীতটি সাথে শেষ করছু আজর হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম আজ এর কণ্ঠশিল্পী মানে রাজ কপুর লতা মঙ্গেশকর হেমন্ত কুমার গীতা দত্ত মুকেশ আশা ভোসলে আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 এফএম মাধ্যমে কার্যক্রম শেষে কণ্ঠশিল্পী কিশোর কুমার শুণুলে গীতটি অনামিকা চলচ্চিত্র আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 এফএম মাধ্যমে।